0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কমেন নে আফন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাইরাঙ্গা লায়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হেদি মুন্না আবারা উপাবে
3: বাপ্পা দুরুবে বাল্লাবা
4: কি নেবি দেরফলা
3: আলগন্ড বেনু বাপ্পাই আমি কি আদে
4: এন্ত ওকে আবা কি আদে বাপ্পা মেশিন আবা কি
3: দুম ফতকে ইস্তিও মালু কুরুমু আঙ্গাগ ক্যান্সার জে হিতুগে বালিত জে স্ট্রোক জে ফুপ্পা মেগ ক্যান্সার জে নেওয়ালা নিজামুগে বালিতজ্জেহে গহরুগে ক্যান্সারজ্জেহে টাইপ 2 ডায়াবেটিসজ্জেহে
4: কিবে বাপ্পেত কিয়াদিনে
3: কক্কয়ে নুফেন্ন গত সিররুম বাপ্প সিগারেট বোকং ইঙ্গে কক্ক কক্কয়ে ওয়াসস দুয়া কক্ক বরদ দেরবে বাপ্প সিগারেট বোতে

ফাহে একালেগে ফান এউরেন নাই আল্লাহ ফিয়াওয়া এউরেন আলুখং খুরা থাকিচ্ছা ওয়াকে ওয়াডাগেন হিন্দু তিমান রসখলাঙ্গে একালেগে ফান ইসহাক গে ফানাই ইয়াকুব গে ফান দেবীমে আদি এইং খোম মে বেখলাকি নাবিয়াকু খামগা লেবীমে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমু উমর কেফানা আলী কেফানা দেবে কালুং মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ربنا.
1: বডাওয়ে কি বোরে রুমাকি মুমিনুংগে সিফাইন নো বডা কামেকি ইনসান আয়াত জেহে ইজতিমাঈ বালি তাহুগে তেরেং এম্মে নোরাক্কা তেরিকাম বড় বালি কি বোরবেরিয়ে বডাওয়ে গেম ওয়া মিহাগে গাতুগা এহেম মি হন্নাকি এভেস আগেননে নিকামেতি বাই একহালা মি হুম এহেম মি হুন্না মুআমালা কোরানি ওয়ারং ইহানেতি গতাকা এফাদা মি হুন্নাকি মতি ওয়াজিফাতাকিং আদা কোরামুন্দা বাইক কামুগা ওয়ানি নামা এমিহুংগে দশুগা ওয়াজিফা আদা কোরা মিহুং তিবেনি আবাদুয়েস পিরুয়েরি হালতিগা এই এমিহুংগে বেরিংগে দুলুম বেরুয়েদানে।

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালো ফেমবেরুং এম ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুল ফিলব
0: ওয়ার রাঙ্গালো ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কোঙ্গেন কোন্ননি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দুহেগেরে আগগডি তিরিহুগা
3: শাবিয়া

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি
2: ইস